এধারা শিল্পী শেখর চন্দ্র ঘোষ এবং সঙ্গীতা গোস্বাঈ দ্বৈত কণ্ঠরে গীতটি রচনা করেছেন নন্দকিশোর সিং।

0: Conference in New Delhi today. The two-day conference will be held in hybrid format, combining physical and virtual modes. Over 850 officers from various security forces and police forces from across the country will deliberate on various contemporary matters and challenges to national security during the conference. The BJP leaders in Karnataka staged a protest and courted arrest, demanding the resignation of Minister B. Nagendra. The minister is accused in the Karnataka Maharshi Valmiki Scheduled Tribes Development Corporation scam, where it is alleged that B. Nagendra diverted Dalit development funds of 187 crore rupees to the Congress Party for fighting elections. The police arrested the BJP legislators from the Assembly and Council when they tried to march to the Vidhan Sada, the State Secretariat building. The Intermeteorological Department, IMD, has issued an orange colour warning for heavy to very heavy rainfall at isolated places over Chhattisgarh, Bihar, Odisha and East Madhya Pradesh till tomorrow. Benchmark domestic equity indices were trading lower in the afternoon session today. The Sensex dropped 258 points to 77,283, while the Nifty fell by 71 points to 24,181 when reports last came in. And with that, we end this news bulletin.
1: শুণুলে হিন্দী এবং পরে পরে শুণিলে ইংরাজী সম্বাদ রিলে করে প্রচার কলু আকাশবাণী দিল্লী কেন্দ্র আকাশবাণী ভবানীপাটন এধর শুণন্তু চাষর কথা উপস্থাপনা যজাতি কেশর নায়ক বিষয়বস্তু হচ্ছে কম্পোস্ট খত
2: আমার চাষি ভাই মানকর লাগি খত গোটে মূল্যবান জিনিস বিনা খত নে আমার চাষ নেই পারে সেটা রাসায়নিক খত হোক কি জৈবিক খত হোক রাসায়নিক খত তো আমার কারখানায় তৈরি হেসি হলে জৈবিক খতকে আমি নিজে তৈরি করে পারবা তো বড়ভাগ চাষি ভাই এই জৈবিক খতকে কেনতা করবে সে বিষয়ে সেমানকর ধারণা নেই না তো নিশ্চিত ভাবে আমার চাষি ভাই মানে যদি নিজে খত তৈরি করে পারবে তবে আমার চাষ লাগি সেটা গোটে সুবিধা হওয়া তো আমার চাষি ভাই মানে ভিনে ভিনে খত করবার সঙ্গে সঙ্গে গোটে মিশ্রিত খত তৈরি করসন মিশ্রিত খত বলে আমার যেন ক্ষেতে ঝাড়ঝুড় আছে আমি যেন ধান কাটলা পরে যেন নড়া অগলি যাচ্ছে কি আমি আখু কাটলা পরে তার ছেদাকে ফিগি দৌছু কদলি গছ হেলা কদলির বাঙ্গি হেলা আমার পনিপরিবার ছোলকা হেলা এইসব জিনিসকে নিকরি আমি মিশ্রিত খত তৈরি করে পারমা তো ইথির লাগি গোটে খাল গোটে খুঁড়বাকে পড়বা সে খাল 15 ফুট লম্বা 4 ফুট চৌড়া আর 2-3 ফুট গভীর ইথিবা দরকার আমি যেন সব জিনিস ফিগি দৌছু যেটা আগরু মি কহিলি যে আমার কদলি ছোলকা হেলা কদলি গছ হেলা কি আমার ধান কাটি দেলা পরে নড়া হেলা কি আখুর পতর হেলা কি যেন পনিপরিবার ছোলকা হেলা এইসব জিনিসকে সে খালি আমি পকাইবার দরকার আর যেন বন্ধে জগল আছে জগলকে আমি কাড়ি করি বন্ধুড়ানে ফিগি দৌছু সে জগলকে আনিকি যদি আমি সেনে পকামু এটা বি খত হই পারবা তো এই খত বনাইবার প্রণালী হেলা আমি এই খালে এইসবু যেতে প্রকার জিনিস আমি পকাই দেলা পরে তার উপরে 4-5 টিন গায়মুত এটাকে যদি আমি ঝিটি দেওয়া আর 2 ডলা গোবর খত 4 টিন পানি নে গুলেই করে যদি আমি তার উপরে ঝিটমা বেলে এই খতটা বহুত ভালই পারবা তার সঙ্গে সঙ্গে 0.5 ডলা পৌঁশ আর 2 ডলা গোবর খতকে সমান করি গাতরে খেলে দেবার কথা ইতার পরে আমি 2 ফুট উঁচা পর্যন্ত আমার যেতকি প্রকার অলিয়া আবর্জনা আছে তাকে যদি আমি পকাই দিই করি তার উপরে আমি 3 ইঞ্চ বহলর ম্যাট পকাই দেওয়ার দরকার এটা 6-7 মাস ভিতরে এই খতকে আমি ব্যবহার করে পারমা এই খতকে যদি আমি ব্যবহার করে চাষ করমা বেলে আমি অধিক অমল পাই পারমা বিনা খরচরে আমি সার পাই পারমা তার সঙ্গে সঙ্গে আমার যেন এনে তেনে ফিগি দেওয়া জিনিস সেটা ব্যবহারই পারবা আর গোটে কথা আমার সবু চাষি ভাই মানে জানিছন আমার যেন ঘরে হেলা কি জঙ্গল নে হেলা আমার বগিচা নে হেলা যেন গছ পতর মানে আছে তার পতর ঝড়সি আমি কানা করছু কি সে পতরকে বন্ডে বুন্ডা করি পুড়াই দেশু নহেলে এনে তেনে পড়ি করি সে পতর খারাপ হয়ে যাইছি তো আমি সে পতরকে গোটে জায়গায় ঠুলেই করি আমি যদি সে খতগদারে পকামা তো নিশ্চিত ভাবে সে পতর দ্বারা আমার খত হই পারবা আর গোটে কথা আমার চাষি ভাই মানে জানবার দরকার আমি যেতেবেলে বি ধান কাটুচু ধান কাটি সারলা পরে খোলা নে সে কুটকি পোয়েল হেলা কি নানাদি রকম এনু তেনুর জিনিস সেনে পড়িতিছি যেটা আমি বিরিয়ার মুখকে মড়াইলা পরে সে ডাল পত্রকে আমি এনে তেনে ফিগি দিয়েছিসু সেটা বি আমি ব্যবহার করি করি এই খত আমি করি পারমা তো আমি যেন সবুজ খত বলি কহুচু ইতাকে ব্যবহার করবার দ্বারা আমার বহুত গুড়ি লাভ মিলিতিছি সেসব লাভ ভিতরে

0: Anesthesia ready?
1: Ready.
0: BP?
1: Okay.
0: Heart, lungs?
1: Everything okay, normal.
0: Okay then, Ms. Chauhan, let's start.
1: Yes, sir.
0: Anesthesia? Doctor, please start. দেখুছন্তি ডক্টর চৌহান, পিলাটি কেমিতি অসুবিধা অবস্থারে, নাড়টা বেকারে গুড়ে রয়েছে, আউ ডেরি করতেলে কোন যাই থান্দা?
1: মাই গড,
0: ডোন্ট ওয়ারি, উই আর টু সেভ বেবি এন্ড মাদার বোথ. সিস্টার,
2: স্যার,
0: ক্লাম,
2: স্যার,
0: সিজার্স,
2: স্যার,
0: রেসপিরেশন এন্ড হার্ট বোথ আর নর্মাল. Fine. Doctor.
1: Yes, doctor.
0: Please hold. Dharanto.
1: Yes.
0: Slow. Slow, doctor.
1: Yes, sir.
0: Key critical position, Rachi Chota. Slow. Yes, slow.
1: How sweet. সুন্দর ছোটা,
0: ও গুড গড,
1: খুব বড় রিস্কটাই আপনি নিলেন ডক্টর.
0: ওকে, দ্যাটস অল রাইট. প্লাসেন্টা রিমুভড?
1: হ্যাঁ স্যার, ফুলটা ভালরে বাহারি আসছে.
0: ওকে দেন, এথার স্টিচ করুন তো কুইক.
1: স্যার,
0: কোন হল
1: বিপি হঠাৎ কমে কমে যাচ্ছে?
0: ও চাইছো কোন? গেট দি ইনজেকশন রেডি কুইক.
1: ব্লিডিং আদৌ চেক হয়নি?
0: সিস্টার,
1: স্যার, ডক্টর, হার্টবিট, হার্টবিট তীব্র গতির বড়ি যাচ্ছে.
0: সিস্টার, বি কুইক আই সে.
1: স্যার,
0: ও ডক্টর, ডক্টর চাইছেন কোন? গেট দি ইনজেকশন. ওকে, নো, ইউ বি হিয়ার, আর্টিফিশিয়াল রেসপিরেশন করুন তো. মুনিজে ইনজেকশন রেডি করছি. ও গড, ও সিরিঞ্জটা বি ভাঙি গেল. ও
1: ডক্টর, ডক্টর, হার্টবিট, হার্টবিট চোখ হয়ে গেল. দেহটা, দেহটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছে.
0: রুহন্তু ডাক্তার, মু চেষ্টা করছি. ও আই এম হেল্পলেস ডক্টর, আই এম হেল্পলেস.
1: স্যার, ইনজেকশন.
0: সরি সিস্টার, আউ দরকার পড়বনি. আপনার পিলাটি মা পাখু নিয়ে যাতে.
1: ডক্টর, এবার কন হব?
0: আপনার ছুয়াটির যত্ন নিত, মু সে কথা বুঝুছি. ডক্টর সম্বিত কোটি
2: ক্যাবিন্রে বোধহয় মা ছুঁ অপেক্ষা করছেন.
0: ঠিক আছে.

0: Babu? Babu? খুলুন মুই ও জলদি খুলুন তো
1: আহা খুলছি খুলছি
2: ঝুমরি তুমি তুমি এত রাত্রে বর্ষারে ভিজি ভিজি কোন হয়েছে
3: ভিতর কি চালু সব কহছে এটা মোর আইমা
2: নমস্কার আসন্ত আসন্ত
3: আইমা কোন
4: ডাক্তার বাবু তুই মোর টুকিল কে আজ রাতারাতি ইনু নি করে পলে যা নি হেলে সবু গড়বড়ি যিবা কাল সকাল পতে তোর হি করে নি থে না হে দে হে গাঁর সে মদুয়া হে আসি করে তার মুড়ে নে তিন থর সিন্দুর লগে দেলা বেলে সবু সরি যিবা রে বাবু আর হাত নি খেটে না কিছু করবার কাজে
2: কিন্তু এই অসময় রে এই অবস্থায় মু কোন করি পারবি
4: দেখ ডাক্তার বাবু ই ঝুমরি দশ দিনর হইতিলা তার মা মরিগলা সে দিন ঠানু মুই তাকে পালি পুষি করি মনুষ কলি তার বুয়া রতন সিং তাকে পাঁচ দুই অক্ষর সিনা পড়াইতকি তোর হসপিটাল থি ভর্তি করি দেলা হেলে তার মন কে নেই চিনলা মুখিয়া পরে সে আমার ভূমি জাতির মুখিয়া তুই কহ ন বাবু যাহাকে জিয়ে না হে দে আমকে লুকেই করি তার বুয়া সে গাঁর মদুয়া জিতেন সিং সঙ্গে তার বিহা ঠিক করি করি আসছে কালকে বিহা ঘর আজ বেল বুড়ানু ই কথা শুনলা উতারু ইটুকেল খো